প্রিয় শ্রোতা বৃন্দ, সুন্দর মিঠো গীত রোনা সার রাইক আওয়াজ মা ইয়ো এটা ছোট মিউজিক্যাল ব্রেক পশ্চাৎ আমি ফেরি পানি আজকে আমরা প্রস্তুতি তরফ নিয়ে লাগতেছ হেলথ সেগমেন্ট অন্তর্গতকে ইয়ো ইনফরমেশন তপাসঙ্গ শেয়ার করতেছ ম অলে আজ আমি কার্ডিয়াক অরেস্ট বারে কুরা করি রাখছি কার্ডিয়াক অরেস্ট লক্ষণ বারে মানে কুরা করে সকি আবার কার্ডিয়াক অরেস্ট কারক তত্ত্ব বারে আমি অলিকতি কুরা করো হ্যাঁ অচানক কার্ডিয়াক অরেস্ট হুনে কারণ চাই আমতর মুটুক লয়মা কোনো প্রকারলে অসামান তা হনু ইয়ানি কি অনিয়ত রূপ মাঠে মুটু ঢুকঢুক গর্নু ইয়ানি কি অ্যারিদমিয়া হোন সক্ছ জো চাই মুটুকো জুন বিদ্যুৎ প্রণালী সম্বন্ধে কেহি সমস্যার কারণে গর্দাখেরি হোন সক্ছ হাই হৃদয় লয়মা ডিস্টারবেন্স অলগ অলগ প্রকারলে হোন সক্ছ র এসমা চাই নি অ্যাসিটোল ভনি তেস্তো স্থিতি হো জসমা কোনি পনি ইলেকট্রিক্যাল গতিবিধি নে হুদেন এসলে গর্দাখেরি মুটু ঢুকঢুক গর্দে গর্দেন অ্যান্ড ভেন্ট্রুকুলার ফিব্রুলেশন তো স্থিতি হো জসমা বিদ্যুতীয় গতিবিধি অসামান্য হচ্ছে তর এসমা চাই মুটুলে চাই রগতলাই পাম্প গর্ন সক্দেন জস কারণে গর্দাখেরি মুটুকো ধড়কন বন্ন সক্দেন র কমপ্লিট হার্ট ফেলিয়র পূর্ণ রূপমা চাই মুটু বন্ধ হুন যা চাই মুটুকো দর একদম কম হচ্ছে জসলে চাই গর্দাখেরি ব্যক্তিলাই লামো সময়সম্ম জীবিত রাখন সক্দেন খতরাহরু পনি থুপ্রে হুন্छ কার্ডিয়াক অরেস্টকো অবভিয়াসলি হইন ইসলে চাই বিভিন্ন প্রকারকা সমস্যাহরুলাই কারক তত্ত্ব মানেকো ছ জস কারণে গর্দাখেরি চাই কার্ডিয়াক অরেস্টকো জোখিম বড়ন সক্ছ জস কি করোনারি আর্টারি ডিজিজ ইস প্রকারকো হৃদয়কো রোগ চাই করোনারি ধমনীহরুমা পৈদা হুন্ছ ইয়ো ধমনীহরু নাই হৃদয়কো মাংসপেশীমা রগতলাই পূর্তি গর্ন কামকো লাগি রহেকা হুন্ছন জব ইয়ো অবরুদ্ধ হুন্ছ তেতিবেলা মুটুমা রগত জান বন্ধ হুন্ছ র ইসলে রামোসঙ্গলে কাম গর্ন সক্দেন অনি ইয়ো মুটুকো আকার বড়ন যদি মুটুকো আকার সামান্য ভাগ ঠুলো ভাবে কার্ডিয়াক অরেস্টকো জোখিম বড়ন সক্ছ অনি অনিয়মিত মুটুকো জুন ভল্ভ হচ্ছে হইন হার্ট ভল্ভমা রোগকো কারণে গর্দাখেরি জব ভল্ভহরু সংকুচিত হুন্ছন ইয়া এসমা চাই লিকেজ হুন সুরু গর্ছ রিসিন সুরু গর্ছ ইয়ো এস্তো হুঁদা পনি হৃদয়মা চাই রগতকো সার্কুলেশন র রগতকো চেম্বরহরুকো ওভারলোডকো কারণে গর্দাখেরিমা চাই নি ত্যো ক্ষমতা জুন মুটুকো হচ্ছে কাম করে তেসমা চাই নকারাত্মক অসর পুগছ এস্তো স্থিতিমা মুটুকো চেম্বর অত্যাধিক কমজোর হচ্ছে ইয়া আকারমা ঠুলো হোন যাচ্ছ অনেক কনজেটিনাল হার্ট ডিজিজ ভাবে হচ্ছে অর্কো এটা এসমা চাই কী মানুষের জন্মদেখি নেই মুটুমা ক্ষতি লি জন্মেকা হচ্ছেন এসমা মুটুসঙ্গ সম্বন্ধিত জন্মজাত সমস্যাহ চাই হোন সক্ছেন জস্তো কি বচ্চামা মুটু সম্বন্ধী গম্ভীর সমস্যাহ সাথসাথমা জন্ম লিদাখেরি নাই পনি উনিহরুলাই কার্ডিয়াক অরেস্ট ভয়েকো পনি হোন সক্ছ অনি এসে গরিকান বিদ্যুৎ আবেগ সম্বন্ধী সমস্যাহরু মুটুকো বিদ্যুতীয় প্রণালী সম্বন্ধী সমস্যাহরু অচানক হুনেওয়ালা কার্ডিয়াক অরেস্টকো জোখিমলাই বড়াউনকো লাগি কারক তত্ত্ব মানেছ জো চাই মৃত্যুকো কারণ পনি বন্ন সক্ছ ই সমস্যাহরুলাই প্রাথমিক হৃদয় লয় অসমানতা ইয়ানি কি প্রাইমারি হার্ট রিদম অ্যাবনর্মালিটিজকো নামবাট পনি চিনিন্ছ কার্ডিয়াক অরেস্টকো অন্য জোখিম কারকমা চাই সামিল ভাগ তত্ত্বহরু কে ছন ভনে হাই ব্লড প্রেসার পটাসিয়ামকো কমি ম্যাগনেসিয়ামকো কমি গতিহীন জীবনশৈলী জস্তো কি দিনভরি ধেরে সময় বসের নে বিতাউনে হাই কোলেস্ট্রল হৃদয় রোগ সম্বন্ধী পারিবারিক সমস্যা মোটোপন ধূম্রপান গর্নু অনি পুরুষমা চাই ৪৫ বর্ষভন্দা অধিক উমের র মহিলামা ৫৫ বর্ষভন্দা অধিক উমের হুনু ডায়াবেটিস অনি পুরুষমা কার্ডিয়াক অরেস্ট হুনে জোখিম সামান্য রূপবাট দুই বা তিন গুণা অধিক হুন্ছ মহিলাহরুকো তুলনামা র এসে গরিকান পহিলে পনি হার্ট অ্যাট্যাক ভইসকেছ ছ ভনে অনি বিভিন্ন প্রকারকো লাগু পদার্থ দুর্ব্যসনী ভয়েরকো জীবনমা পনি কার্ডিয়াক অরেস্টকো সম্ভাবনা ধেরে বড়ের যাচ্ছ अब यसबाट बचावको कुरा गरौँ है त कस्तो हुन्छ त प्रिभेन्ट गर्न सकिन्छ सकिँदैन भन्ने कुरामा चाहिँ केही कुराहरू यस्ता छन् जसलाई चाहिँ हामीले हाम्रो जीवनशैलीमा अपनाएर यसबाट प्रिभेन्सन चाहिँ हामीले लिन सक्छौँ है जस्तो कि पोषक तत्त्वबाट भरपूर सन्तुलित आहारको सेवन गर्ने डायबिटिजलाई कन्ट्रोलमा राख्ने रगतमा कोलेस्ट्रोलको स्तरलाई सामान्य स्तर बनाइराख्ने जहाँसम्म सम्भव हुन्छ तनावबाट बच्ने तनावलाई म्यानेज गर्ने तरिकाहरू सिक्ने शारीरिक रूपबाट सक्रिय रहने धुम्रपान नगर्ने र यदि तपाईँ चाहिँ मदिरा सेवन गर्नुहुन्छ त्यसको मात्रा पनि कम गर्ने খুবই ধরে ব্যায়াম করে ব্লড প্রেসারলাই সুরক্ষিত স্তরমা রাখনে শরীরলা স্বাস্থ্য বজন বনাই রাখনে হাই অনি এস প্রকারকো চাই নি হামিলে কামহরুমা ধ্যান দিম ভনে চাই হাম্রো লাগি ইয়ো জুন কার্ডিয়াক অরেস্টবাট চাই প্রিভেনশনহরু হুন সক্ছ
तपाईँ यस्ता पनि त कार्डिक अरेस्टको मैले आज अलिकति कुरा गरेँ के हो कस्तो भन्ने विषयवस्तुमा र यो चाहिँ अहिले हार्ट रिदम विक चलिरहेको कारणले गर्दाखेरि हिजो अरिदमियाको बारेमा कुरा गरेँ, आज कार्डिक अरेस्टको बारेमा, सडन कार्डिक अरेस्टको बारेमा मैले कुरा गरिसकेको छु र अब भने अगाडि बढ्नुपर्छ, समयतिर ध्यान दिन्छु म। समय हाम्रो स्टुडियोको घडी अनुसार दिउँसोको अहिले 2 बज्नको लागि लगभग 5-6 मिनट जति मात्र बाँकी छ। यसर्थमा अब तपाईँलाई एउटा मिठो गीत सुनाउँछु र यसै गीतको साथसाथमा अगाडि हामी हाम्रो दोस्रो चरणको कार्यक्रमतर्फ लिएर तपाईँलाई म जान्छु र यस अन्तर्गत चाहिँ नि हामी एक एक कलाकारका मिठा मिठा गीत सङ्गीत सुन्नेछौँ श्रष्टा सृजना अनेक अन्तर्गत। अनि साथसाथमा हाम्रो दाजु योगराज राई क्यु जियालारबाट आउँदै हुनुहुन्छ, आज त्यहाँ भइरहेको कार्यक्रमहरूको बारेमा जानकारी लिएर उहाँलाई पनि म स्वागत गर्नेछु। अहिलेको लागि स्वप्न सुमन र विज्ञा घिमिरेले गाउनुभएको यो एउटा गीत मेरो प्लेलिस्टमा बिल्कुलै तयार छ र यही नै गीत तपाईँको सेवामा टक्राउँदै अब 2 बजेको समाचारतर्फ लान्छु। त्यसपश्चात भने कार्यक्रमको अर्को चरणमा फेरि पनि तपाईँको र मेरो भेटघाट हुने रहेछ, सुन्दै गर्नुहोला है त।